0: ওকে জনাব, ওকে জনাব, আসসালামু আলাইকুম।
1: দাউদ
0: খুব বলে সে কেসে রাঙ্গা
1: দাউদ খুব বাস
0: শরকত বকে কমরে কে সমালি মরে না লাগে পকে পাস আচ্ছা সরং চালছি ওয়ালাইকুম সালাম
1: আলহামদুলিল্লাহ
0: আলহামদুলিল্লাহ পুরো পতাই লাগিয়েছে সড়াই